ডাথানগি থে গরজপে প্রোগ্রাম গি হেরতি ফেস পোনটে ফেকে তে থাজু ফেস খা হেস লো নাং ইউয়া নাং করিয়ার হিনসাই দু পতা হেস কি এরি ইউল গি ইউয়া জি বেতে জি শরবা নচুং মা জি এরি ইউল গি ছাই বসিল তেজি তাকত হেস তিকি শেত তে ইউয়া শক্তি ইউল গি ভবিষ্য এপো লিখচুষ থন গি ইউয়া গি তেজি তেজি মিজিস তে এঞ্জ নাংতাল জি নানা থাজু সপনা রো পুরা লিখচুম গি হিম্মত রে তে ইয়েশ টাইম গি আম্পো ইউবা জো নই বারদু রে থাংশ দে চিস নই কম্পিটিশন নাং ছের জি দারুং করিয়ার গি টেনশন রে তে ইয়েশ দারুং নই বন্তি বন্তি লেন গি পতা মই ইয়েশ মি জি ডক্টর ইঞ্জিনিয়ার মুন্সি নাং সরকারি অফসর থোপা লেন রো এপো তে চুম থানশে দা বক্ত লিখ ইয়েশ দা থানসুংসে বেতে জোরো বন্তি বন্তি অফসর নিয়েশ জেসে মিডিয়া অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং ফ্যাশন ডিজাইনিং রেডিও ফিল্ম ফটোগ্রাফি কন্টেন্ট ক্রিয়েশন নাং ইঞ্জি লিখচি কুকচি কুকচি ব্যাপার লিখচ ঠুপচি এনছো তাল জো থে ছাই লেন গি বিকল্প তে এনছো পর থে ছাই রোকচি রে খ লেন তাল জি বোনঠে এপো হেশ থে তাল জো হা মগোশিস থে খরো এজলো নাং ছাই বসল তেজি কারণ খ এজলো নাং তাল জো করিয়ার বোনঠে ভবিষ্য গি লেন গি বোনঠে এপো নাং তো নচু আমচি রো এল দে গি ফ্যাস নাং লবজা দচরো তেমি এপো মার্গদর্শন দচরো বোনঠে মেই এশ দরুং আমা আওয়া টবর রোকচি দবাও রে রমেশ সুসুজি বেতে জোরো হের তি বেতে জি আম্পো তুলনা রে লিখচুম থে ছাই থানসুং গি বেতে জোরো নই বারদো ঠোপায়েশ থান গি বক্তা লোকচা ডিগ্রি তিতা নাং থাজু কেস জি কাফি মেশ থানশে পেচাই জ্ঞান ইয়াম্পো স্কিল রারে গুনশিয়েশ স্কিল কাহ এজলো নাং খ তি হিং জি থান পেচারো লোকচু থাজু হিং জো এপো লি জি লোকচা লিকচা রে ছটি গুনশিয়েশ এপো সনওয়াদ টাইম টাইম রো ছাই লেন লিখচা নুই নুই তকনিক কোলচা আত্মবিশ্বাস নং সিন্ডা দেজি লেন লিখচা থে ছাই রোকচি তিকি এপো সফল করিয়ার লেন খুকশিস থান ইন্টারনেট নং নুই নুই তকনিক জি লেন ছাই হোসিত মেই লোই লিখশিস শর্বা নচুং মাজি দ্য কিউমা রে জোচি নুই নুই লেন লিখচা হের লেন ছালচা ঠুপচি এনছো অনলাইন কোর্স ডিজিটাল প্ল্যাটফর্ম নাং সোশ্যাল মিডিয়া চি জ্ঞান থিঞ্চা লোই কে ইস পর থে আম্পো থে ছাই এপো এপো লি জি খানা ইস্তেমাল লিখচুম থে হা গোসা হোসিত মে গুনশিস সরকার জি ইউয়া জো বোনঠে বন্তি বন্তি অফসর দচিস তাল জো রোজগার দচ বোনঠে নাং আত্মনির্ভর ক্যারে বোনঠে লেকিন থে অফসর রো কে জি শুন চি জো নং থাজু রে এপো মেশ শর্বা নচুং মা জো রো ইন জি এপোই বোনঠে খ লেন লিখচুষ থাজু বোনঠে মেহনত লিখচা হোসিত মে গুনশিস তাল জো ইন জি জিম্মেবারি নং নুই নুই লেন এপো লি জি লিখচা ছট গুনশিস থন এরি ভারত ইউল দুনিয়া গি তিকি ইউয়া গি ইউল হেশ থে এরাং জো গর্ব গি ফেস দিয়েশ থে ইউয়া জি লোকচি কেনং জাগরুক কেনং দরুং আত্মনির্ভর কেনং